আজ রবিবার, 17ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 7ই জুন 2026 খ্রিস্টাব্দ, 23শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 4:54 হয়ে 25 সেকেন্ডে, সূর্যাস্ত 6:15 হয়ে 29 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রসার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্সে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 4 সেকেন্ড।

যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং মিতাশোক চক্রবর্তী, বেলা ১২টায় সঙ্গীত শিক্ষা আসর পরিচালনায় প্রমিতা মল্লিক, ১২:১৫ লোকগীতি শিল্পী মঞ্জু চন্দ্র, ১২:৩৩ গল্পধাতুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, ১:৪৫ দ্বিজেন্দ্র গীতি ও অতুল প্রসাদের গান, ২:০০ অনুরোধের আসর, ২:৩০ বাংলা নাটক মৃত্যুর চোখে চল রচনা মনোজ মিত্র উপস্থাপনায় সুন্দরম। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়, ৫:৩০ যুবানীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে উপস্থাপনায় তৃষিতা সাঁতরা, ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠান, সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ ৬:১৫, ৬:৩৮ যাত্রা অনুষ্ঠান আঁধারে আলো রচনা ডক্টর প্রদীপ দে, পরিবেশনা শিবপুর বাণী সমাজ, সমীক্ষা ৭:৩০ ৭:৮ সবিনয় নিবেদন উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। ৮:৩০ শ্রোতাদের প্রশ্নের ভিত্তিতে স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান, পত্রপাঠ রোগ বিদায়, শ্রোতাদের চিঠি এবং ইমেলের ভিত্তিতে স্বাস্থ্য বিষয়ক সমাধানে থাকবেন ডাক্তাররা, প্রযোজনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। ৮:৫৫ এ মাসের গান শিল্পী সুমন চট্টোপাধ্যায়, ৯টায় শিক্ষাঙ্গন থেকে। হুমানিয়াপোতা আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। ৯:৩০ নজরুলগীতি শিল্পী দেবাশিস অধিকারী, ৯:৪৫ লোকগীতি শিল্পী মঞ্জু চন্দ্র, ১০টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন বেহালা শিল্পী বিদ্যান এম এস এন মূর্তি, ১১:০০ আধুনিক গান শিল্পী মনোরঞ্জন সাহা, ১১:১০ বাংলা আধুনিক এবং ছায়াছবির গান। সঞ্চিতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল ৬:১৫ সুবদ্ধ সঙ্গীত শুনবেন হাওয়াইন গিটার, বাজিয়েছেন পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়, ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রীতি ঘোষ, ৬:৩৫ রামচরিত মানস, ৬:৪৫ ভক্তিগীতি শিল্পী সৌমিতা সরকার, ৭:১০ যুবানীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়, ৮:৩০ বাংলায় হিন্দি শিক্ষার আসর উপস্থাপনায় অঙ্কিত শর্মা, ৯টায় আধুনিক গান শিল্পী মনোরঞ্জন সাহা, ৯:১০ পডকাস্ট সিরিজের পঞ্চমতম পর্ব শুনবেন প্রকৃতি কি বাত আকাশবাণীকে সাথ, ৯:২৫ গজল শিল্পী সৃজা রায়, ৯:৪০ রাজধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, বাংলা আধুনিক গান ১০:১৫, ১০:৩০ বৃন্দগান শিক্ষার আসর, ১১:০০ পোস্ট বক্স নম্বর ১১১, বেলা ১২:০০ সুরভি উপস্থাপনায় অঙ্কিত শর্মা, ১২:২০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, ১:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরা শিল্পী তাপস পাল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫:১০ গজল শিল্পী দেবাশিস অধিকারী, ৫:২০ উর্বশী উপস্থাপনায় দেবজানী রায়চৌধুরী, ৬:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, ৭:১০ বাঁশি বাজিয়ে শোনাবেন শিল্পী উজ্জ্বল চক্রবর্তী, ৭:৩০ দর্পণ উপস্থাপনায় দেবজানী রায়চৌধুরী, ১৮:০০ ছায়াছবির গান, ৮:১৫ নানা রঙের গান স্পটলাইটের বাংলা রূপান্তর, ৮:৩০ ৯:১৬ স্পটলাইট, ৯:৩০ অখিল ভারতীয় কার্যক্রমে হিন্দিতে রূপকানুষ্ঠান, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, ১১:১০ হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনলেন অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন সুবদ্ধ সঙ্গীত, এই অনুষ্ঠানে আজ শুনবেন হাওয়াইন গিটার, বাজিয়েছেন পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়, রাগ ভৈরবী।

ভৈরবী রাগে হাওয়াইন গিটার শুনলেন। বাজিয়েছেন পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়। সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রীতি ঘোষ।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী প্রীতি ঘোষ। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

রামচরিতমানস শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সৌমিতা সরকার।

ভক্তিগীতি শুনলেন শিল্পী সৌমিতা সরকার। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

0: আকাশবাণী কলকাতা, একটু পরেই দিল্লি কেন্দ্রের সংবাদ।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচক দিব্যানন্দ ঝা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যঃ আর্থিক পরামর্শ পরিষদ সদস্যৈঃ সমম আকারিতস্য উপবেশনস্য অধ্যক্ষতাম অকরোত্। উপবেশনে প্রধানমন্ত্রী পরিষদ সদস্যাশ্চ বৈশ্বিক নিশ্চিততা কালে ভারতস্য ভূয়োপি আর্থিক বৃদ্ধিম কর্তুম বিভিন্নেষু পরামর্শোপায়েষু চর্চিতবন্তৌ। জীবনস্তরম ব্যাপারম চ সুগমীকর্তুম অপি সবিস্তরম বিচারণা জাতা। সদস্যৈঃ ভারতে বিশ্বে চ পশ্চিমৈশিয়া সংঘর্ষেণ উৎপন্ন প্রভাবানাম অপি আকলনম প্রস্তুতম্। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্করঃ উক্তবান যত ভারতম নেপালম চ সুদীর্ঘ মুক্ত সীমায়াম সুরক্ষা ব্যবস্থাম প্রবর্তয়িতুম দৃঢ়তয়া সহযোগম কুরু।

হ্যালো, গুড মর্নিং ফ্রম যুববাণী। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল 7:11 হয়ে 12 সেকেন্ড হয়ে এগিয়ে চলেছে। আর এখন সময়টা তুমি জানোই তো বন্ধু, যে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানের। আর আজকে তোমার সঙ্গে গল্প করতে চলে এসেছি আমি তোমার অন এয়ার বন্ধু অন্বেষা। দেখো, শুরুতেই বলি যে প্রতিটা দিন তোমার সঙ্গে তো আমরা কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করি, গল্প করি। প্রতিটা দিনেরই কিছু না কিছু স্পেশালিটি থাকে, সেই দিনের কিছু ইতিহাস থাকে। আস্তে আস্তে তোমাকে সবটাই বলবো। জানো বন্ধু, তোমার সঙ্গে এই যে কথা বলছি, তো আমি তোমার সঙ্গে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে, আমি যখন আজকে স্টুডিওতে আসছিলাম, তো মানে আজকে রোববার, আর রোববারের সকাল মানেই তো আমরা জানি বেশ একটা শান্ত পরিবেশ, মানে অতটাও কারোর মধ্যে তাড়াহুড়ো নেই, চিন্তা নেই, কারণ একটা ছুটির দিন। মানে সারা সপ্তাহ কাজ করার পরে এই একটা দিনই তো আমরা একটু মজা করি, তাই না বলো? তো রাস্তাঘাটটা মোটামুটি ফাঁকাই ছিল, বুঝলে না, কয়েকটা গাড়ি যাচ্ছিল বটে, মানে আমিও তো আসছিলাম, তাই দেখছি। এইবার দেখছি একটা জায়গায় চা বানানো হচ্ছে, ঠিক আছে, তো চা বানানো হচ্ছে, ভালো কথা। তো চা দিয়ে মানে একদম গরম চা, তো ধোঁয়া উঠছে, তো সেইরকম একটা ধোঁয়া ওঠা চা দেখে আমার আর মানে লোভটা আমি সামলাতে পারলাম না, যে সকালবেলা একটু চা না খেলে ঠিক হচ্ছিল না, ঠিক আছে। তো আমি যথারীতি চা খেতে চলে গেলাম, আর এক চুমুক দিলাম, মনটা জাস্ট ভালো হয়ে গেল, বিশ্বাস করো। আর তারপরই মানে একটুখানি এগোলাম, দেখছি যে ব্রেকফাস্ট কাউন্টার, সেখানে বিভিন্ন রকমের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, আর সেখান থেকেও দারুণ দারুণ স্মেল মানে পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর ভাবলাম না, এখানে তো বেশি সময় নষ্ট করা যাবে না, আমার বন্ধু ওখানে অপেক্ষা করছে, গল্প করতে হবে। তো যাই হোক, এভাবেই আজকে এলাম। তো এই যে মানে একটা খাবার দাবারের একটা মানে শুরুটাই, রোববার সকালে শুরুটাই খাবার দাবার দিয়ে করলাম, তো মানে ব্যাপারটা বেশ ভালোই লাগলো, কি বলো? আসলে কি বলো তো, মানে খাবার আমাদের যে শুধু পেটই ভরাচ্ছে সেটা কিন্তু নয়, খাবারটা আমাদের একটা মানে মনকেও একটা অদ্ভুত তৃপ্তিতে ভরিয়ে দেয়, তাই না বলো? তবে এটাও দেখো যে খাবার কিন্তু শুধু আমাদের খিদে মেটানোর উপায় নয়, আমাদের শরীরের শক্তি, স্বাস্থ্যের ভিত্তি, আর আমাদের পরিবারের মা ঠাকুমার হাতের ভালোবাসার অপর নাম বলতে পারো। কিন্তু প্রতিদিন আমরা যেসব খাবার খাই সেগুলো কতটা নিরাপদ, সেটা কি ভেবে দেখেছ? কেন বলছি, তার কারণ এই যে এখনকার দিনে চকচকে প্যাকেটের খাবার, তারপর আমাদের রাস্তার ধারের প্রিয় ফুচকা, যেটার মানে গন্ধ আর মানে স্বাদ আমাদের ডাকে মানে মন ভরিয়ে দেয়, কিংবা ধরো বাজার থেকে কোনো টাটকা ফল কিনে খেলাম, অথবা খড়ের রান্না, সব কিছুর আড়ালেই কখনো সখনো কিন্তু লুকিয়ে থাকতে পারে অদৃশ্য বিপদ। ভাবছো তো যে আবার খাবারের মধ্যে কী বিপদ রে বাবা? বলছি, সেটা হচ্ছে এই যে দেখো, একটুখানি অসচেতনতা বা ভেজাল বা অপরিষ্কার পরিবেশে আঢাকা খাবার রেখে দেওয়া, এসবই কিন্তু ধীরে ধীরে আমাদের শরীরের ক্ষতি করতে পারে, তুমি এটা বিশ্বাস করো নিশ্চয়ই। তো এই যে খাবারের মানে খাবারের যে স্বাদ সেটা কিন্তু নয়, খাবারের নিরাপত্তাও আমাদের কাছে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ নিরাপদ খাবার মানেই আমাদের সুস্থ জীবন, আমাদের শরীরের মানে কম ক্ষতি করতে পারে, আর আমাদের সেখান থেকে সুস্থ পরিবারও হতে পারে, আর এটাই হচ্ছে আমাদের ফিউচারের একটা আগাম সচেতনতা, কি বলো? এবার তুমি ভাবছো তো যে হঠাৎ করে খাবার নিয়ে এত কিছু বলছি কেন? কারণ আজকে 7ই জুন, আর আজ হচ্ছে আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা দিবস, বুঝলে? তাই ভাবছি যদি আজকের এই দিনটা তোমার সঙ্গে একটু ভালো মন্দ খাবারের টপিক নিয়ে আলোচনা করা যায় তাহলে কীরকম হয় বলো। খাবার নিয়ে আলোচনা তো করবই, কিন্তু তার আগে তোমার জন্য রয়েছে একটা ফুরফুরে সকালে ফুরফুরে গান শ্রেয়া ঘোষাল আর বাবুল সুপ্রিয়র কণ্ঠে, চলো শুনে নি।

ফিরে এলাম একটা সুন্দর গান শুনে আজকের সুপ্রভাতের আড্ডায়। আর তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি অন্বেষা। আর আজকে বন্ধু কথা হচ্ছে আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা দিবস নিয়ে। তো সেই গল্প তো করবই, তবে তার আগে তোমাকে জানিয়ে রাখি 7ই জুন আরও কিন্তু ইতিহাসের পাতা ঘাটলে আমরা দেখতে পাবো অনেক অনেক ঘটনা ঘটে গিয়েছে। তো চলো তোমাকে চট করে জানিয়ে দিই ইতিহাসের পাতায় ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা।

1546 সালে আজকের দিনে আর্টরিস্ট শান্তি চুক্তির মাধ্যমে ফ্রান্স ও স্কটল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধাবসান ঘটে। 1654 সালে আজকের দিনে ষোড়শ লুই ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন। 1975 সালে আজকের দিনে ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়। 1840 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বিহারীলাল চট্টোপাধ্যায়। তিনি ছিলেন 19 শতকের একজন বিখ্যাত বাঙালি অভিনেতা, নাট্যকার। প্রথম জীবনে তিনি কলকাতার শৌখিন নাট্যশালায় নারী চরিত্র

থিয়েটারের দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘদিন দক্ষতার সঙ্গে থিয়েটার পরিচালনা করেন। নাট্যকার হিসেবেও তিনি বিশেষ খ্যাতি লাভ করেন। তাঁর রচিত রাবণবধ, পাণ্ডব নির্বাসন, দ্রৌপদী স্বয়ম্বর প্রভৃতি পৌরাণিক নাটক দর্শকদের কাছে খুবই জনপ্রিয় ছিল। 1848 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন পল গোগাঁ। তিনি ছিলেন 19 শতকের ফরাসি চিত্রশিল্পী ও পোস্ট ইম্প্রেশনিস্ট আন্দোলনের অন্যতম অগ্রদূত। শুধু চিত্রশিল্পী নন, ভাস্কর, প্রিন্ট মেকার এবং লেখক হিসেবেও পরিচিত ছিলেন। জীবনের শেষ দিকে তিনি তাহিতি ও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে বসবাস করেন এবং সেখানকার জীবন ও সংস্কৃতিকে কেন্দ্র করে বহু বিখ্যাত ছবি আঁকেন। তার শিল্পকর্ম আধুনিক শিল্পী যেমন পাবলো পিকাসো ও হেনরি ম্যাটিসের ওপর গভীর প্রভাব ফেলেছিল। হোয়েন উইল ইউ ম্যারি তার অন্যতম বিখ্যাত চিত্রকর্ম, যা পরে বিশ্বের অন্যতম দামি চিত্রকর্মে পরিণত হয়। ১৯২৩ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন সতীনাথ মুখোপাধ্যায়। তিনি ছিলেন খ্যাতিমান বাঙালি সঙ্গীত শিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক। তিনি আধুনিক বাংলা গান, নজরুল গীতি ও গজল শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। তার জনপ্রিয় গানগুলির মধ্যে আছে আকাশ এত মেঘলা, জীবনে যদি দ্বীপ, মরমিয়া তুমি ও আকাশ প্রদীপ, জানি একদিন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, হায় বরষা ইত্যাদি। 1947 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন তপন বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন একজন বাঙালি লেখক এবং তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে পরবর্তীকালে ভূষিতও হন। 1955 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন রঞ্জন ঘোষাল। তিনি ছিলেন বাঙালি সঙ্গীত শিল্পী, গায়ক, গীতিকার, লেখক ও একজন নাট্য ব্যক্তিত্ব। 1970 সালে আজকের দিনে প্রয়াত হন এডওয়ার্ড মর্গান ফস্টার। তিনি ছিলেন ইংরেজ ঔপন্যাসিক, ছোট গল্পকার ও প্রাবন্ধিক। 1978 সালে আজকের দিনে প্রয়াত হন রোনাল্ড জর্জ ফ্রেফোর্ড নোরিস। তিনি ছিলেন ব্রিটিশ রসায়ন বিজ্ঞানী। 1980 সালে আজকের দিনে প্রয়াত হন আমেরিকান লেখক হেনরি মিলার। 2002 সালে আজকের দিনে প্রয়াত হন বসপ্পা ধনপ্পা জত্তি, ভারতের পঞ্চম উপরাষ্ট্রপতি।

বন্ধু, ইতিহাসের পাতায় কী কী ঘটেছে সেসব তো তোমাকে বললাম, আর এবার ফিরবো আজকের গল্পে। তবে তার আগে এখন তোমার জন্য রয়েছে রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটা। শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম একটা সুন্দর গান শুনে আজকে সুপ্রভাতের আড্ডায়। তোমার সঙ্গে রয়েছি অন্বেষা, আর আজকে কথা বলছি বন্ধু আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা দিবস নিয়ে। একটু আগে মানে গানে যাওয়ার আগে তোমাকে বলছিলাম ইতিহাসের পাতায় ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা, তো এরপর আমরা ফিরছি আজকের আড্ডায়। তো আচ্ছা বন্ধু, তুমি বলো তো, আমি যে শুরুটা করলাম খাবার দিয়ে, তো এই খাবার শব্দটা শুনলেই তোমার মানে মনে প্রথমে কি আসে? যদি তুমি বলো যে আমার মনে কি আসে, তাহলে তো আমি বলবো যে পরিবারের সবার সঙ্গে বসে একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করা, মায়ের হাতের রান্না, আর ছুটির দিনে কখনো সখনো কাজিনসরা মিলে বা কয়েকজন ক্লোজ ফ্রেন্ডসরা মিলে একটা ছোট্ট ছাদ পিকনিক, ব্যাপারটা কিন্তু মন্দ হয় না, কি বলো? তো দেখো, এর জন্যই বলাই যেতে পারি যে খাবার শুধুমাত্র কিন্তু আমাদের পেট ভরানোর জিনিস নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, আনন্দ, স্মৃতি আর অনুভূতি। কিন্তু সেই খাবারই যদি ধীরে ধীরে আমাদের শরীরের জন্য বিপদের কারণ হয়ে ওঠে, যদি আমাদের প্রতিদিনের থালাতেই লুকিয়ে থাকে অদৃশ্য শত্রু, তখন কিন্তু বিষয়টা শুধু স্বাদের মধ্যে সীমাবদ্ধ থাকে কি না, তা হয়ে ওঠে জীবনের প্রশ্ন। আজ আমরা অনেক সময় খাবারের টেস্ট দেখি, দাম দেখি, খাবারটার ওভারঅল প্রেজেন্টেশন দেখি, কিন্তু খুব কম মানুষই ভাবেই আমাদের থালায় থাকা খাবারটা আদৌ কতটা নিরাপদ, তাই না? যেমন দেখো, আমাদের খুব ফেভারিট একটা স্ট্রিট ফুড হচ্ছে ফুচকা। ফুচকা যেখানে গাড়ি দাঁড়ায় আমরা কিন্তু সেইখানে মানে গিয়ে ফুচকা না খাওয়া অবধি আমাদের আত্মা শান্তি পায় না। এটা তো আমার হয়, আমি জানি তোমাদেরও হয়। তো যাই হোক, এই যে একটা ছোট এক্সাম্পল দিলাম, এরপর আরও আছে, সেটা হচ্ছে ফাস্ট ফুড, যেমন রোল, চাউমিন ইত্যাদি বিভিন্ন প্যাকেটের ফুড, তারপর বলো রেস্টুরেন্টের খাবার অথবা

স্টার হোটেলের কোনো বুফে কিংবা আজকালকার দিনে মানে সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হওয়া বিভিন্ন রকম কালারফুল স্ট্রিট ফুড, সব থেকে কিছু মানে সবটা মিলিয়েই কিন্তু খাবার জিনিসটা যতটা বেশি আকর্ষণীয় বাস্তবে কিন্তু সবসময় ততটা নিরাপদ নয়। কেন নয় বলছি, সেটা হচ্ছে দেখো কোথাও কোথাও অতিরিক্ত কেমিক্যাল, কোথাও পেস্টিসাইড, কোথাও বা বাসি খাবার আবার গরম করে বিক্রি করা, তো এইসব জিনিসের মধ্যে দিয়ে হাইজিনটা তো কোথাও একটা মিস হয়ে যাচ্ছে, তাই না? আর এই যে ছোট ছোট ভুল, এই ভুল থেকেই হচ্ছে একটা বড় বিপদ। তো অনেক সময় আমরা না জেনেই এমন খাবার খেয়ে ফেলি যার ফল হয় ফুড পয়জনিং, তো আবার কখনো কখনো স্টোমাক ইনফেকশন বা অ্যালার্জির মতো দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা। আর জানো এই খাবারগুলো খেলে তো আমাদের সবারই শরীর খারাপ হয়, কিন্তু সব থেকে বেশি ঝুঁকিতে থাকে ছোটো ছোটো বাচ্চা আর বয়স্ক মানুষরা। দেখো আমরা সাধারণত মনে করি যে দামি রেস্টুরেন্ট মানে নিরাপদ খাবার, কিন্তু সত্যি তা এতটা কিন্তু সহজ নয়, কারণ অনেক রাস্তার বিক্রেতা অত্যন্ত পরিষ্কারভাবে খাবার তৈরি করেন, আবার অনেক বড় বড় রেস্টুরেন্টেও ভুলভাবে সংরক্ষিত করে রাখা খাবার বা অপরিষ্কার রান্নাঘরের কারণে শরীর খারাপ হতে পারে। কারণ বিভিন্ন সময় মানে খাবারের নিরাপত্তা শুধু জায়গার ওপর নির্ভর করে না, নির্ভর করে খাবার কিভাবে তৈরি হচ্ছে, সংরক্ষণ হচ্ছে আর পরিবেশন করা হচ্ছে তার ওপর। মানে বুঝলে, আসলে আমাদের খাবারের সেফটি বা নিরাপত্তা লুকিয়ে থাকে একটা সঠিক অভ্যাসের মধ্যে, অথচ এই বিপদগুলোকে আমরা চোখে দেখতে পাই না। দেখো একটা খাবারের মধ্যে একটা ছোট্ট ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস, এগুলো কি আমরা খালি চোখে দেখতে পাই? পাই না তো, কিন্তু এগুলোই কখনো সখনো চুপিসারে খাবারের মধ্যে লুকিয়ে থাকে। যেমন ধরো রাস্তার কাটা ফল অনেকক্ষণ সেটা আঢাকা, বা দীর্ঘক্ষণ বাইরে রাখা অপরিষ্কার জল, খাবার বারবার ব্যবহার করা একই তেল, বা ফ্রিজে ভুলভাবে অবশিষ্ট খাবার রেখে দেওয়া, সব কিছুই হতে পারে ওই যে বললাম অদৃশ্য শত্রুর আশ্রয়স্থল। আমরা কি ভাবি যে ফ্রিজে রাখলেই খাবারটা সেফ থাকবে, একদম ঠান্ডা ঠান্ডা থাকবে, পরে গরম করে খাওয়া যাবে, কিন্তু তুমি কি জানো ফ্রিজের টেম্পারেচার কখনো কখনো কিন্তু ভুল হয়ে যেতে পারে। আবার কখনো কখনো মনে করো তুমি একই খাবার ফ্রিজে রাখছো, গরম করছো, খাচ্ছো, আবার ফ্রিজে রাখছো, খাবারটা বাসি হয়ে যাচ্ছে কিন্তু তুমি বুঝতে পারছো না, আর এখান থেকেই হচ্ছে একটা খাদ্য দূষণের গল্প চলে আসছে। আর খাদ্য দূষণ কি না, খাদ্য দূষণ হচ্ছে যখন আমাদের কোনো একটা খাবার সেটা আমরা খেয়ে আমাদের শরীর খারাপ করে, সেই খাবারটা আর খাবার উপযোগী থাকে না, সেই বিষয়টা বুঝলে। তারপর দেখো যে ফুডগুলো ওয়েস্ট হচ্ছে, যেটার কথা আমি বললাম, তুমি অবশিষ্ট খাবার রেখে দিচ্ছ আবার খাচ্ছ। তারপরে বলতে পারো খাদ্য দূষণ আরও একটা কারণে হয়, সেটা হচ্ছে এক্সপায়ার্ড ফুড পেরিয়ে গেলে, মানে আমরা কিছু একটা কিনলাম তখন প্যাকেটের গায়ে লেখা থাকে যে এক্সপায়ারি ডেট হচ্ছে এতদিন, তুমি যদি তারপরেও খাবারটা খাও খাবারটা কিন্তু আর সেই উপযোগিতায় থাকে না, তো এর ভেতরেই শুরু হয় ব্যাকটেরিয়ার বৃদ্ধি। তো এই যে বলছিলাম আজকালকার মানে সোশ্যাল মিডিয়ার যুগে মানে এখন তো খাবার দাবার শুধুমাত্র পেটের খিদে মেটানো নয়, আমাদের একটা বিনোদনের অংশ হয়ে উঠেছে। যেমন আমরা মাঝে মাঝে স্ক্রল করতে করতে দেখতেই পাই কিছু কিছু ছোটো ছোটো ভিডিও যেখানে খুব ভাইরাল স্পাইসি চ্যালেঞ্জ হয়, সেখানে বিভিন্ন রকম খাবার থাকে, বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস থাকে, তো ওই ছোট্ট ভিডিওগুলো মানে যতটা বেশি দেখতে খুব সুন্দর আকর্ষণীয়, কিন্তু যদি তারা আমরা দেখি মানে হাইজিন বা মেনটেনেন্স সেটা কিন্তু কোথাও গিয়ে একটু খামতি পড়ে যায়। তো এইভাবেই মানে খাবারের দিকটা একটু সরে আসছে, তো আমরা এখান থেকে কী করে বাঁচতে পারবো সেইটা তো, তো সেইটা হচ্ছে দেখো ওই যে বললাম একই খাবার বারবার করে তুমি রেখে দিচ্ছ আবার খাচ্ছ, সেখান থেকে একটা ব্যাকটেরিয়া জন্ম হচ্ছে, বা যে খাবারগুলোর এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে তারপরেও তুমি সেগুলো খাচ্ছ, সেগুলো এগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলেই আর আমাদের ওই খাবারটা খেয়েই তারপরে কিছুদিন অন্তর অন্তর শরীর খারাপে ভুগতে হবে না। আর কি জানো তো বন্ধু, একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো ফার্ম টু প্লেট মানে হচ্ছে কোনো একটা খাবার মানে ফসল, ফসল থেকেই তো আমাদের খাবার হচ্ছে, তো সেটা হচ্ছে কোনো ক্ষেতের মাটি থেকে ফসল আসছে, তো তারপর সেই ফসলটাই ধীরে ধীরে মানে অনেক যাত্রাপথ অতিক্রম করে আমাদের ডাইনিং টেবিল পর্যন্ত এসে পৌঁছচ্ছে। এবার দেখো অনেক সময় মাঠে অতিরিক্ত পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে, বাজারে ইমপ্রপার স্টোরেজ করে রাখা হচ্ছে, আর যখন খাবারগুলো মানে ফসলগুলো যখন ট্রান্সপোর্ট হচ্ছে সেখান থেকেও বিভিন্ন সময় কিন্তু পলিউশন হচ্ছে। তো এই যে রান্নাঘরের একটা ভুল স্বাস্থ্যবিধি মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন রান্নাঘর থেকেও কিন্তু সেই খাদ্য দূষণ বা খাবারের মধ্যে মানে অসুখ ছড়াতে পারে, বুঝলে। তো এইভাবেই শুধু কিন্তু খাবার মানে নিরাপদ খাবার নিশ্চিত করার দায়িত্ব কৃষক বা বিক্রেতা বা রেস্টুরেন্টের লোকেদের নয়, আমরা মানে একজন সাধারণ কনজিউমার আমাদেরও কিন্তু দায়িত্ব আর সচেতন থাকা জরুরি। দেখো তোমাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এই যে মাঝে মাঝে আমরা পিকনিক করি শীতকালে, বা বিশেষ করে এই গরমকালের দিনে সন্ধেবেলা কয়েকজন মিলে ছাদে গিয়ে একটা ছোটোখাটো পিকনিক করে এলাম, তো তখন আমরা খুব স্বাভাবিকভাবেই হাত পুড়িয়ে রান্না করতে চাই না, তখন মনে হয় না একটুখানি অর্ডার করে নিই কিছু একটা। তো সেখান থেকে তুমি যদি পরবর্তীকালে দেখো মানে

খাবারটা খাওয়ার পরে তোমরা খুব হাসি মজা করছো, আনন্দ করছো, কিন্তু হঠাৎ করে সেই খাবারটা খেয়ে একজন অসুস্থ হয়ে পড়লো, তখন কি তোমাদের আর ওই হাসি মজার মেজাজটা থাকবে বলো? থাকবে না নিশ্চয়ই। তো তখন কি হবে? তখন তোমরা সবাই দুশ্চিন্তা করবে, আর পরবর্তীকালে তাকে যদি তুমি ডক্টরের কাছে নিয়ে যাও তাহলে যদি বলে খাবার থেকে ফুড পয়জনিং হয়েছে, তাহলে তো মানে তোমার আনন্দটা গেলই, প্লাস তারও শরীর খারাপ হয়ে গেল। তো এই বিভিন্ন রকম ব্যাপারগুলো থেকে যদি আমরা একটু সাবধান হতে পারি তাহলে ব্যাপারটা ভালোই হয়। দেখো, শুধুমাত্র খাবার থেকেই কিন্তু এই শরীর খারাপ আসছে না, অপরিষ্কার জল থেকেও কিন্তু অনেক সময় বিভিন্ন রকম শরীর খারাপ হচ্ছে। সেটা হতেই পারে আমাদের পেটে ব্যথা, জ্বর, কিংবা দেখো এখন দুধে ডিটারজেন্ট বা স্টার্চের মতো কিছু জিনিস মেশানো হলে বা কার্বাইড দিয়ে ফল পাকানো, এসব শুধুমাত্র কিন্তু খাবারের গুণমানটা নষ্ট করছে না, ধীরে ধীরে আমাদের শরীরটাকেও অসুস্থ করে তুলছে। এটা আমরা প্রথমে বুঝতে পারি না, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে আমরা তখন বুঝতে পারি। তাই নিরাপত্তা দিবস, মানে আজকের দিনটা তো আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা দিবস, তো সেখানেই এটাকে সমানভাবে একটা গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা সেফ কুকিং হ্যাবিট, মানে রান্নার আগে ভালোভাবে হাত ধোয়া, তারপর খাবারগুলো মানে ফসলগুলোকে ভালো করে ধোয়া, ভেজিটেবলসগুলোকে ধোয়া, তো পরিষ্কার বাসনপত্র ব্যবহার করা, আবার তো প্রত্যেকটা মানে রান্নার জিনিস বলো সেগুলোকে ঢাকা দিয়ে রাখা এবং টাটকা উপকরণ দিয়ে সেগুলোকে রান্না করা, এগুলো যদি করা যেতে পারে তাহলে খাবার থেকে অতটাও বেশি তোমার শরীর খারাপের দিক হবে না। বাট তাও যদি আমরা ভুল করে কোনো দিন রাস্তার খাবার খেয়ে ফেলি, আর দেখো রাস্তার খাবার খেতে আমাদের কার না ভালো লাগে বলো, কিন্তু সেটা যদি আমরা একটু মেনে চলি, মানে কতটা খাবো আর কি দেখে খাবো, সেটা হলে শরীর খারাপের দিকটা একটু কমে। আর যদি তুমি তাও না কমাতে পারো তাহলে যদি তাও শরীর খারাপ হয়ে যায় তখন তো রয়েছে মায়ের হাতের মাছের ঝোল। তো যাই হোক, এই যে খাবারের কথা বলছিলাম, তো বলতে বলতে না এটা কিন্তু শুধু আমি বলছি না, নিকিতা গান্ধীও বলছে। চলো গানে গানে শুনে নি কী বলছে, শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম একটা সুন্দর গান শুনে আজকের সুপ্রভাতের আড্ডায়। তোমার সঙ্গে রয়েছি অন্বেষা, আর কথা হচ্ছে বন্ধু আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা দিবস নিয়ে। তো গানে যাওয়ার আগে আমি বলছিলাম এই যে আমাদের একটা হাইজিন মেনটেন্যান্সের ব্যাপার, আমরা কিভাবে মানে কিছু একটা ভুলভাল খাবার খেয়ে নিয়ে আমাদের শরীর খারাপ হয়ে যেতে পারে, তো সেই শরীর খারাপটা আটকানোর জন্য আমাদের কী কী করতে হবে সেটা তো আমি তোমাকে বললাম। তবে হ্যাঁ, আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা দিবস এই যে একটা দিন, সেটা একটা দিন সেলিব্রেট করা হচ্ছে, উদযাপন করা

করা হচ্ছে এবং সেই দিনটা নিয়ে ভাবা হচ্ছে। মানে বুঝতে পারছো কতটা জিনিসটা এগিয়ে গেছে। তো কিছুই না, এই দিনটারও একটা ইতিহাস থাকে, যেমন প্রত্যেকটা দিনের ইতিহাস থাকে। সেটা হচ্ছে যে প্রতি বছর মানে 7ই জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। এবার এইটার মানে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যৌথভাবে এই দিনটির একটা আয়োজন করল। তো এর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে মানুষকে খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং বুঝিয়ে দেওয়া যে নিরাপদ খাদ্য শুধু স্বাস্থ্যের জন্যই নয়, একটা সুস্থ সমাজ আর নিরাপদ ভবিষ্যতের জন্য জরুরি। এভাবেই 2018 সালের 20 ডিসেম্বর জাতিসংঘের মানে ইউনাইটেড নেশন সেখানকার একটা সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে 7ই জুনকে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে হিসেবে ঘোষণা করলো। এরপরে মানে 2020 সালে 3rd অগস্ট ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি খাদ্য নিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করলো। তারপর থেকেই আন্তর্জাতিক স্তরে এই বিষয়টিকে আরও মানে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে। কারণ দেখো, পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্যবাহিত অসুস্থতার সংখ্যা ক্রমশ বাড়ছে এবং সেটা জনস্বাস্থ্যের ওপর একটা বড় প্রভাব ফেলছে। ঠিক আছে, মানে আজকের পৃথিবীতে শুধু নিরাপত্তা মানে খাবারের নিরাপত্তা শুধুমাত্র কিন্তু রান্নাঘরের মধ্যে যে সীমাবদ্ধ তেমনটা তো নয়। এর কারণ হচ্ছে খাদ্য শৃঙ্খলের একটা বিষয় চলে আসছে, মানে কোনো একটা জায়গায় সামান্য অসাবধানতাই একটা পুরো খাবারকে অনিরাপদ করে দিচ্ছে। এবার দেখো, ওই যে বলছিলাম ফার্ম টু প্লেটের কথা, যে চাষের ক্ষেতে অতিরিক্ত পেস্টিসাইড ব্যবহার করা, এবার খাবার বহনের সময় অপরিষ্কার পরিবেশ বা বাজারের একটা বলো ইমপ্রপার স্টোরেজ করে রাখা এবং বাড়িতেই বা খাবারটাকে মানে বাঁচিয়ে রাখা, এই সমস্ত কিছুই একটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। তো এবারে পরিসংখ্যান বলছে যে এই জিনিসটা হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে প্রায় বিশ্বে 60 কোটি মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এটা তো মোটেই ভালো কথা নয়। এবার দেখো, দূষিত খাবার খেয়ে মারা যাচ্ছেন লক্ষ লক্ষ লোক। এবার সবচেয়ে ভয়াবহ বিষয়টা হলো 5 বছরের কম বয়সী শিশুরাই এই রোগটায় সবথেকে বেশি মানে আক্রান্ত আর শিকার হচ্ছে। এবার প্রতি বছর এরকমভাবে যদি এর হারটা বাড়তে থাকে, সেটা তো আমাদের মানে সুস্থায়ী উন্নয়নের জন্য কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য হবে না। এবার দেখো, শরীর খারাপ হতে পারে মানুষের, কিন্তু সেটা যদি এরকম একটা খাবার থেকে বারবার হতে পারে হতে থাকে, তাহলে বিষয়টা নিশ্চয়ই খুব একটা ভালো দিকে যাবে না। তো এই কথা ভেবেই আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যৌথভাবে এটা মানে সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, মানুষকে সচেতন করতে হবে। আর প্রত্যেক বছর মানে এই দিনটার একটা প্রতিপাদ্য বা একটা থিম থাকে, ঠিক আছে, মানে একটা বিষয় থাকে। যেমন এবছর অর্থাৎ 2026 সালের বিষয় হচ্ছে ফ্রম বার্ডেন টু সলিউশনস সেফ ফুড এভরিওয়্যার, মানে হচ্ছে যে খাদ্যজনিত সমস্যা অসুস্থতা বা ঝুঁকিকে কোনো বোঝা হিসেবে না দেখে তার সমাধানের পথ খোঁজা। হতে পারে সেটা তোমার এমন একটা পরিবেশ তৈরি করা যেটা সবার জন্য নিরাপদ আর স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা। আর দেখো, এখানে বার্ডেন বলতে বোঝানো হচ্ছে যে অস্বাস্থ্যকর খাবার, রোগ ব্যাধি আর খাদ্য নিরাপত্তার একটা অভাবজনিত সমস্যাগুলোকে। আর এর মধ্যে যে সলিউশনের কথা বলা হয়েছে, সেখানে বলছে কি না, সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিরাপদভাবে সঠিকভাবে রান্না করা, এবং আমরা যাতে বুঝতে পারি কোন খাবারটা খেয়ে আমাদের শরীর খারাপ হতে পারে আর হতে পারে না তার একটা মানদণ্ড, মানে এই হচ্ছে একটা ব্যাপার। এই বার্তাটা আমাদের এটাই বোঝানোর চেষ্টা করছে, দেখো আমাদের বিভিন্ন সমস্যা আছে এই খাবার নিয়ে, তো খাবারের এত সমস্যার জন্য যে একটা সমাধানের পথ খুঁজে দেওয়া, সেটাই হচ্ছে এই দিনের জন্য বলা হয়েছে এই বার্তার মাধ্যমে, যেখানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিরাপদ খাবার খাবে আর ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এইভাবেই একটা ব্যবস্থা হলো যে শক্তিশালী একটা খাদ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা হলো, যেখানে একটা খাদ্য নীতিও গ্রহণ করা হলো। আর সবথেকে মজার ব্যাপার সেটা হচ্ছে যে রোম ইটালিতে কোডেক্স এলিমিনেটরিস কমিশনের নিয়ম মেনে তোমার WHO আর হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যৌথভাবে এর উদ্যোগটা নিল। যে এবার তারা কী বললো যে দেখো, খাবার শুধুমাত্র আমাদের পেট ভরানোর জিনিস নয়, সেটা আমাদের একটা সঠিক অভ্যাস, শক্তিশালী আমাদের শরীরের ব্যবস্থা। তো সেগুলোই খাবারকে ভালোভাবে রান্না করা, সঠিকভাবে সংরক্ষণ করা আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এবং সচেতনভাবে একটা খাদ্যাভ্যাস তৈরি করা, এই সাধারণ নিয়মগুলি আমাদের বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। কারণ খাবার শুধুমাত্র স্বাদের জন্য আমরা খাচ্ছি সেটা তো নয়, খাবার আমাদের স্বাস্থ্য, আমাদের নিরাপত্তা, আমাদের পরিবার, আমাদের জীবনকে ভালো রাখছে। সেই জন্যই একটা সুস্থ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এই দিনটি পালন করা হচ্ছে। এবার দেখো, তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে তাহলে এত রকম ব্যাপার যখন আছে, তখন আমি কি করে ভালোভাবে খাবার খাবো আর যাতে আমার শরীর খারাপটা না হয়। বলে দিচ্ছি তার জন্য তোমাকে কয়েকটা টিপস। দেখো, খাবার যাতে

অস্বাস্থ্যকর বা আনসেফ না হয়ে যায় তার জন্য তুমি কয়েকটা জিনিস ফলো করতে পারো। সেটা হচ্ছে, প্রথমেই খাবার তৈরির জায়গা, সেটা কি না ব্যবহৃত যে বাসনপত্র সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, রান্নার আগে ভালোভাবে হাতটা ধোও এবং তাজা আর ভালো মানের উপকরণ ব্যবহার করো, মানে ডেট পেরিয়ে যাওয়া মশলাপাতি ব্যবহার করো না। অনেক সময় দীর্ঘক্ষণ খোলা জায়গায় কিন্তু খাবার রেখে দিলে তাতে জীবাণু জন্মাতে পারে, তাই খাবার ঢেকে রাখো এবং সঠিক মতো সংরক্ষণ করো। বিশেষ করে গরম খাবার গরম অবস্থায় আর ঠান্ডা খাবার ঠান্ডা অবস্থায় রাখলেই সব থেকে বেশি নিরাপদে থাকে। এবার দেখো, রাস্তার ধারে অনেক সময় আমরা খাবার খেয়ে ফেলি, তো সেই সময় আমাদের কি করা উচিত, না সেই সময় দেখা উচিত জায়গাটা কতটা পরিষ্কার পরিবেশে আছে, আর স্বাস্থ্যবিধির দিকে একটুখানি নজর দাও। মানে একদম আঢাকা খাবার অনেকক্ষণ ধরে পড়ে আছে এরকম জায়গায় খাবার খেও না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খাবার খাও, তাহলে দেখবে শরীর খারাপের মানটা একটু হলেও কমবে। আর এই যে বলছিলাম যে তেল মশলা বেশি, মানে এই খাবারটা কিন্তু একটু এগিয়ে যেতে পারলেই ভালো হয়। আর দেখো, বিভিন্ন রকম যে এখন কৃত্রিম রং এবং রাসায়নিক মেশানো খাবার, এগুলো একটু এড়িয়ে চললে তোমার নিজের স্বাস্থ্যের জন্যই ভালো, কারণ এতে শরীর সুস্থ থাকবে আর তুমিও কম অসুস্থ হবে। কারণ দেখো, নিরাপদ আর স্বাস্থ্যকর খাবার কিন্তু শুধু শরীরকে ভালো রাখে তাই নয় বন্ধু, আমাদের মন আর আমাদের জীবনযাপনকেও একটা পজিটিভ স্বাস্থ্যকর করে তোলে। কেন জানো? কারণ হচ্ছে, যদি আমরা প্রত্যেক দিন, আমরা তো বুঝতে পারছি না আমরা খাবার খেয়ে অসুস্থ হচ্ছি নাকি এমনি এমনি হচ্ছি, তো তখন মানুষ অসুস্থ হলে কি হয়, তার মন মেজাজ বিগড়ে থাকে, খিটখিটে হয়ে থাকে, তো সেটা কি তার জন্য ভালো ইমপ্রেশন তৈরি করবে? মোটেই করবে না। তো তার জন্য একটা ভালো ইমপ্রেশন, একটা পজিটিভ লাইফস্টাইলের জন্য কিন্তু ঠিকঠাক খাবার খাওয়া গুরুত্বপূর্ণ, বুঝলে? তো এই ছিল মোটামুটি আজকের তো এই আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা দিবসের একটা গল্প। এবার তুমি ভাবছো আমি এত কঠিন কঠিন কথা বললাম, তোমার জিভ নিশ্চয়ই শুকিয়ে আসছে, বাট না, তোমার জন্য আমি এত সুন্দর একটা গান রেখেছি যেটা শুনলেই তোমার জিভ আবার জলে ভরে যাবে। সেটা হচ্ছে, শুনেই নাও কি বলছে অনুপম রায় গানে গানে, শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

0: বাতাস কহিল, ওরে সে তুই চিনি বল বা গুড়, ছানা খাঁটি হলে ভীষণই মধুর। এই জিনিস যে নিজে হাতে বানায়,
1: কে? নবীন ময়রা?
0: তার কল্যাণ হোক, কল্যাণ হোক, পরমেশ্বর জানায়।

ফিরে এলাম একটা সুন্দর গানের পর। তুমি শুনছো আজকে সুপ্রভাতের অনুষ্ঠান, তোমার সঙ্গে রয়েছি অন্বেষা। আর বন্ধু, এতক্ষণ কথা হচ্ছিল আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা দিবস নিয়ে। আজকে আমরা সুপ্রভাতের তো প্রায় শেষের পথে চলে এসেছি, তবে শুধুমাত্র এই গল্পটা করেই যাবো না। এই যে গানটা শুনতে শুনতে না আমার আরও একটা খাবারের নিয়ে একটা কথা মনে পড়ে গেল, সেটাও ভাবলাম তোমাকে আমি বলেই যাই। সেটা হচ্ছে কিছুই না, দেখো অনেকদিন আগে, মানে একটু গ্রামের পরিবেশ তো যেখানটা যেমন হয়, একটা শান্ত মনোরম পরিবেশ, সবুজ মাঠে ভরপুর একদম গ্রাম। তো সেখানে ছিল একটা ছোট্ট পিঁপড়ের ঘর। এবার পিঁপড়ে আমরা জানি যে সাধারণত খুব পরিশ্রমী হয় এবং সে ছিল বুদ্ধিমানও। তো গরমের দিনগুলোতে যখন চারিদিকে রোদ ঝলমল করতো, তখন সে সারাদিন ব্যস্ত থাকতো খাবার জোগাড় করতে। ছোট ছোট দানা, শস্য, খাবার কুড়িয়ে এনে সে তার ঘরে জমিয়ে রাখত, ভালো কথা। এবার সে জানতো যে একদিন শীত আসবে, তখন খাবার পাওয়া খুব কঠিন হয়ে পড়বে। তো সেই একই মাঠে থাকতো একটা ফড়িং। এবার ফড়িং ছিল খুবই আনন্দপ্রিয়, গরমের দিনে সে এদিক ওদিক ঘুরে বেড়াতো আর গান গাইতো, নাচতো, এই হচ্ছে ও করতো, ফুলের ওপর বসে সব করতো। তো পিঁপড়া তাকে মাঝে মাঝে বলতো, বন্ধু ফড়িং, এখনই একটু খাবার জোগাড় করে রাখো, পরে শীত এলে তো কষ্ট হবে। কিন্তু ফড়িং হাসতে হাসতে বলতো যে এখন কত সুন্দর দিন, এত গান, এত আনন্দ, কাজ করার সময় তো পরেই অনেক পাবো। এভাবেই গরম আর বর্ষার দিনগুলো কেটে গেল। এবার ধীরে ধীরে শীত এসে গেল, চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে লাগলো। এবার মাঠে তেমন আর খাবার পাওয়া যায় না, তো ফড়িং তখন খুব কষ্টে পড়লো, তার ঘরে তো কোনো খাবারই নেই। এবার সে ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে গেল হচ্ছে পিঁপড়ের কাছে। তো পিঁপড়ে দরজা খুলে তো অবাক, বলছে এই হাড় কাঁপানো শীতে তুমি আমার কাছে এসেছো কি মনে করে? তো ফড়িং লজ্জিত গলায় তাকে বললো,

গল্প থেকে আমরা কি জানতে পারলাম? যে সময় থাকতে নিজের কাজ শেষ করা খুব জরুরি, কারণ সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না, তাই সময়ের কাজ সময়ে করতে হয়। আর ঘড়ির কাঁটা বলছে আজকের সুপ্রভাতের সময় প্রায় শেষের পথে, আবার গল্প করতে চলে আসবো অন্য কোনো দিন নতুন কোন অনুষ্ঠানে। ততক্ষণ শুনতে থাকো যুববাণী। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম অন্বেষা, আর তোমার মুখের হাসির সঙ্গে তোমার মনের হাসিটাও অক্ষত রেখো। আর এখন যেতে যেতে তোমার জন্য রেখে গেলাম অনুপম রয়ের কণ্ঠে এই মিষ্টি গানটা। তাহলে চলো আজকের মতো, বাই।

এতক্ষণ শুনছিলেন হিন্দি শিক্ষার অনুষ্ঠান বাগধারা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মনোরঞ্জন সাহা, গীতিকার বাসুদেব দাস।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন মনোরঞ্জন সাহার কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

এতক্ষণ গজল শুনছিলেন সিজার রয়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, একটু পরেই রাজধারা, সঙ্গে অঙ্কিতা।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এর পাশাপাশি দক্ষিণেশ্বর এবং কালীঘাটের মতো বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, তারকেশ্বরে আসন্ন শ্রাবণী মেলার জন্য বিশাল আকারে আয়োজন করা হবে। রাজ্যে শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পরিকাঠামো উন্নয়ন সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর এস এন সুব্রমণিয়ান গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। কলকাতা বিমানবন্দরে এই বৈঠক হয় বলে জানা গেছে। এদিকে আমূল সংস্থা রাজ্যে বিনিয়োগ ও ব্যবসা বৃদ্ধিতে উদ্যোগী হয়েছে। সংস্থার আধিকারিকরা গতকাল কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। রাজ্যে সমস্ত মাদ্রাসার বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করছে রাজ্য সরকার। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় সমীক্ষা চালিয়ে স্বীকৃত, অনুদানপ্রাপ্ত এবং অনুদানবিহীন থেকে শুরু করে অনিবন্ধিত মাদ্রাসাগুলির তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে। জেলা শাসকদের আগামী 5 জুলাইয়ের মধ্যে জেলাভিত্তিক রিপোর্ট নবান্নে জমা দিতে বলা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, শিক্ষা পরিকল্পনা, শিশু কল্যাণমূলক কর্মসূচি এবং শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার তৈরির লক্ষ্যেই এই সমীক্ষা। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলি ফের চালুর মাধ্যমে নতুন অধ্যায় সূচনার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল একদিনের রাজ্য সফরে এসে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর রেলমন্ত্রী জানান, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনীতি ও শিল্প উন্নয়নে গতি আসবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি মূল্যের কাজ হবে।
1: পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1,00,000 কোটি টাকার বেশি কাজ হবে। অনারেবল এমআর মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি মুঝে কমিট কিয়া হয়, ये पूरा रुपया रेडी है, 1,00,000 करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूंगा। इते 102 नतून अमृत भारत स्टेशन मॉडर्नाइजेशन हबे, आधुनिक मानेर हबे एवं 538 फ्लाईओवर एवं अंडरपासेस हबे। इट्स ए ग्रेट अचीवमेंट।
0: মেয়রের পদত্যাগের পর কলকাতার পুরো বোর্ড কেন ভেঙে দেওয়া হবে না তা জানতে চেয়ে পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে পুরো নগর উন্নয়ন দপ্তর। নোটিশে বলা হয়েছে, মেয়রের পদত্যাগের ফলে কলকাতা পুরসভার প্রশাসনিক কাজকর্ম এবং নাগরিক পরিষেবা কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পুরসভাকে অকার্যকর বা দায়িত্ব পালনে ব্যর্থ বলে ঘোষণা করে ভেঙে দেওয়ার বিষয়টি রাজ্য সরকার বিবেচনা করছে। পুরসভাকে 3 দিনের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। এদিকে বিধাননগর পৌরসভা পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করেছে রাজ্য সরকার। বিধাননগরের পুর কমিশনার রবি আগরওয়াল অন্তর্বর্তীকালীন এই দায়িত্ব পালন করবেন। গত সপ্তাহে মেয়র পদে কৃষ্ণা চক্রবর্তী ইস্তফা দিয়েছেন। রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য গতকাল গুরুতর অসুস্থ হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন। গত সন্ধ্যায় নিজের বাড়িতে

0: চেয়ার থেকে হঠাৎই পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে বলে দলীয় সূত্রে খবর। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিও 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে তা শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেছেন ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়। তিনি আকাশবাণীকে জানিয়েছেন,
1: 1936 সালে সমস্ত রেডিও স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও, সেই হিসেবে এটাকে আকাশবাণীর 90 বছর পূর্তি হিসেবে ধরা হচ্ছে। এই 2026-এ আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি, শুধু আকাশবাণী কলকাতার নয়, এটা সমস্ত ভারতবর্ষব্যাপী নানান রকম ইভেন্ট হচ্ছে। যোগার সাথে একটু সাযুজ্য রেখে আমরা এই ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে 7ই জুন, অ্যাকচুয়ালি কালকে 8ই জুন আমাদের এই 90 বছর পূর্তি শেষ হচ্ছে।
0: রাজ্যে নতুন সরকারের কাছে পরিবেশ সুরক্ষা নিয়ে একগুচ্ছ দাবি জানিয়েছে পরিবেশ সংগঠন সবুজ মঞ্চ। মঞ্চের তরফে সাধারণ সম্পাদক নব দত্ত সরকারের কাছে জলাশয় সংরক্ষণ, পুকুর ভরাট বন্ধ, বৃক্ষ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং শব্দবাজির ব্যবহার বন্ধের মতো একগুচ্ছ দাবির কথা জানিয়েছেন। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আজ রাত 9টা পর্যন্ত বন্ধ থাকছে। কলকাতা পুলিশের তরফে আগেই বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছিল। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।
2: আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী হৈমন্তী শুক্লা।

0: এতক্ষণ শুনছিলেন আধুনিক গান হৈমন্তী শুক্লার কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন বৃন্দগান শিক্ষার অনুষ্ঠান। আজ শুনবেন একটি কন্নড় গীতি, গীতিকার ডি আর গৌড়া।

শুনলেন তবলা, শিল্পী তাপস পাল। তাল তিন তাল, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

দেবাশিস অধিকারীর কণ্ঠে শুনলেন গজল আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

উজ্জ্বল চক্রবর্তীর পরিবেশনায় শুনলেন বাঁশি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

দর্পণ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনা করলেন ওমপ্রকাশ সিং। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন হিন্দি ছবির গান। প্রথম গানটি সুজাতা ছবি থেকে তালাত মাহমুদের কণ্ঠে। গানটির গীতিকার মজরুহ সুলতানপুরী, সুরকার শচীন দেব বর্মণ।

বসন্ত দেশাইয়ের সুরে এবারের গান দো আঁখে বাড়াহাত ছবি থেকে লতা মঙ্গেশকর এবং সহ শিল্পীবৃন্দের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ ইটালির ফ্ল্যাভিয়া কাবতলির মুখোমুখি হয়েছেন। ভারতের অনিমেষ পুজুর নিউ তাইপেই সিটি অ্যাথলেটিক্স ওপেনে পুরুষদের 200 মিটার দৌড়ে রুপো জিতেছেন। নিউ চণ্ডীগড়ে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে আছে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। মঙ্গোলিয়ার উলানবাটার ওপেনে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে 2টি সোনা ও 2টি ব্রোঞ্জ পদক জিতে ভারতীয় কুস্তিগিররা তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। আসছে বিস্তারিত খবরে। ফরাসি ওপেন টেনিসে রোলার গ্যারোতে জার্মানির আলেকজান্ডার জেরেভ এবং ইটালির ফ্ল্যাভিয়া কাবতলির পুরুষদের সিঙ্গলসের খেতাবি লড়াইয়ে মুখোমুখি হয়েছেন। দ্বিতীয় ব্যাচে জেরেভ তার চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল খেলছেন। অন্যদিকে দশম বাছাই কাবতলির এটি প্রথম গ্র্যান্ডস্ল্যাম, উভয়ের জন্যই এই ম্যাচ প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লড়াই। মহিলাদের সিঙ্গলসে গতকাল রাশিয়ার মীরা অ্যান্ড্রিভা চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতার অষ্টম বাছাই 19 বছর বয়সে অ্যান্ড্রিভার পেশাদার ক্রীড়া জীবনে এটি প্রথম গ্র্যান্ডস্ল্যাম। ফাইনালে পোল্যান্ডের মাহা সোয়ালিনস্কাকে 6-3, 6-3 স্ট্রেট সেটে হারিয়ে স্মরণীয় জয় ছিনিয়ে নেন অ্যান্ড্রিভা। ভারতের অনিমেষ কুজুর নিউ তাইপেই সিটি অ্যাথলেটিক্স ওপেন 2026 পুরুষদের 200 মিটার দৌড়ে রুপো জিতেছেন। তাইওয়ানের তাইপেই সিটিতে আজ জাতীয় রেকর্ডের অধিকারী কুজুর 20.47 সেকেন্ডে দৌড়ে দৌড় শেষ করে দ্বিতীয় স্থান অধিকার করেন। থাইল্যান্ডের পুরিপল বুনসন 20.03 সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতেছেন। 20.65 সেকেন্ডে দৌড় শেষ করে চীনে তাইপেইয়ের গে ইয়ামিং ব্রোঞ্জ পেয়েছেন। কুজুরের আজকের পারফরমেন্স কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জনের জন্য নির্ধারিত সময়ের মধ্যেই ছিল। এটি চলতি মৌসুমে তার সেরা পারফরমেন্স। তাইপেই সিটি অ্যাথলেটিক্স ওপেন এর আগে শৈলী সিং মহিলাদের লং জাম্পে সোনা জিতেছেন। ভারতের মহিলাদের 4x100 মিটার রিলে দলও সোনা জিতেছে। পুরুষদের 110 মিটার হার্ডেলসে তেজস শীর্ষে রুপো জয় করেন। নিউ চণ্ডীগড়ে মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে আছে। আজ দ্বিতীয় দিনে চাপানের বিরতির আগে ভারত 8 উইকেটে 564 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমান গিল 126, ঋষভ পন্ত 81 রান করেন। ওয়াশিংটন সুন্দর 52 রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সেলিম 6টি উইকেট নিয়েছেন। এরপর আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 113 রান করেছে। রহমত শাহ 43 রানে অপরাজিত। প্রথম টেস্ট খেলা বাঁহাতি স্পিনার মানব সুথার 3 উইকেট নিয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণা নিয়েছেন 2টি উইকেট। লর্ডসে প্রথম ক্রিকেট টেস্টে ইংল্যান্ড 115 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে 3 টেস্ট সিরিজ 1-0 এগিয়ে গেছে। জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল 254 রান। আজ চতুর্থ দিনে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস 138 রানে শেষ হয়ে যায়। গাস অ্যাটকিনসন 5টি উইকেট নিয়েছেন। খেলার সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড 140 ও 226, নিউজিল্যান্ড 113 ও 138 রান। দ্বিতীয় টেস্ট 17 জুন ওভালে শুরু হবে। সরকারি প্রচার সংস্থা আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে তা শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়।
1: 1936 সালে সমস্ত রেডিও স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও। সেই হিসেবে এটাকে আকাশবাণীর 90 বছর পূর্তি হিসেবে ধরা হচ্ছে। এই 2026-এ আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি, শুধু আকাশবাণী কলকাতার নয়, এটা সমস্ত ভারতবর্ষের একটি নানান রকম ইভেন্ট হচ্ছে। যোগাসনকে একটু সাহায্য রেখে আমরা এই ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে 7ই জুন। অ্যাকচুয়ালি কালকে 8ই জুন আমাদের এই 90 বছর পূর্তি শেষ হচ্ছে।
0: উল্লেখ্য, এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত 1 বছর ধরে অনিয়ার ও অফেয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজ্য সরকারের উদ্যোগে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এই প্রথম পশ্চিমবঙ্গে আয়োজন করা হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

0: মনসুখ মান্ডভিয়া আশ্বাস দিয়েছেন বলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে বলে ক্রীড়ামন্ত্রী আশা প্রকাশ করেছেন। আজ মঙ্গোলিয়ার উলানবাতার ওপেনে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে দুটি সোনা ও দুটি ব্রোঞ্জ পদক জিতে ভারতীয় কুস্তিগিররা তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ফাইনালে কাজাখস্তানের আসিল আইতাকিনকে 6-0 ব্যবধানে হারিয়ে দীপক 61 কেজি বিভাগে সোনা জেতেন। খেলার খবর শেষ হল, এরপর খবর শুনবেন রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা, এখন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি, ফিরোজা বেগমের কণ্ঠে।

0: নানা রঙের গান অনুষ্ঠানে শেষ গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, মুকুল দত্তের কথায় সুর দিয়েছেন কণ্ঠশিল্পী নিজে।
1: যদি তুমি আর আমি পাশাপাশি বসে

হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের নানা রঙের গান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন স্পটলাইটের বাংলা রূপান্তর। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR নিয়ে সুপ্রিম কোর্টের রায়দান সম্পর্কে আলোচনা করব। এতে অংশ নিচ্ছেন নির্বাচন কমিশনের প্রাক্তন DG অক্ষয় রাউত, সঞ্চালনায় প্রবীণ সাংবাদিক মুকেশ রঞ্জন। সঞ্চালক সাংবাদিক মুকেশ রঞ্জন বলছেন, সুপ্রিম কোর্ট ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR এর আইনগত বৈধতা বহাল রেখে বলেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিক ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যেতে ভোটার তালিকার এই বিশেষ সংশোধনী। সর্বোচ্চ আদালতের এই রায় নিয়ে আজকের এই আলোচনায় আমরা সঙ্গে পেয়েছি নির্বাচন কমিশনের প্রাক্তন ডিরেক্টর জেনারেল অক্ষয় রাউতকে। অক্ষয়জি, এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নির্বাচন কমিশনের প্রাক্তন DG অক্ষয় রাউত বলছেন, ধন্যবাদ। সঞ্চালক সাংবাদিক মুকেশ রঞ্জন প্রথম প্রশ্ন করছেন, প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বিহারে SIR এর জন্য নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ করা একাধিক রিট পিটিশনের বিষয়ে বলেছেন যে SIR প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। আদালত বলেছে, বিধিতেই বলা আছে যে যে কোনো সময়ে নির্বাচন কমিশন SIR করতে পারে। সাধারণ সংশোধনীর সঙ্গে না মেলার যুক্তিতে এই SIRকে অবৈধ বলে ঘোষণা করা যায় না। আদালত এই যুক্তিও খারিজ করে দিয়েছে যে নির্বাচন কমিশনের গৃহীত পদ্ধতি 1950-এর জনপ্রতিনিধিত্ব আইন এবং 1960-এর রেজিস্ট্রেশন অফ ইলেকটার্স রুলসের পরিপন্থী। এই প্রেক্ষিতে অক্ষয়জি, আপনার কাছে আমার প্রশ্ন, SIR নিয়ে সুপ্রিম কোর্টের এই রায়কে আপনি কিভাবে দেখছেন? নির্বাচন কমিশনের প্রাক্তন DG অক্ষয় রাউত উত্তরে জানাচ্ছেন, বেশ, আমার মনে হয় এটা এক দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার সমাপ্তি। 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত কয়েক মাস ধরে এটি রূপায়িত হয়েছে, তা থেকেই এর বৈধতা বোঝা যায়। বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও এটি রূপায়িত হতে চলেছে। তবে সুপ্রিম কোর্টের এই নির্ণায়ক রায় যাবতীয় বিতর্ক এবং প্রশ্নের সমাপ্তি ঘটিয়েছে। মূলত বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সংগঠন এবং ব্যক্তি এই SIR প্রক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন ও আপত্তি তুলেছিল। এই রায়ের ফলে নির্বাচন কমিশনের হাত আরও শক্ত হল। তারা নতুনভাবে এবং দৃঢ় আস্থা নিয়ে এই কাজ আবার শুরু করতে পারবে। এ নিয়ে গত কয়েক মাসে বেশ কিছু মামলার নিয়মিত শুনানি হয়েছে। SIR প্রক্রিয়া চলাকালীন সুপ্রিম কোর্ট বেশ কিছু মূল্যবান পর্যবেক্ষণও করেছেন। ভারতের প্রায় 60 কোটি ভোটারকে SIR এর আয়তায় আনা হয়েছে, বাকি রয়েছে 40 কোটি। সুপ্রিম কোর্টের বেশ কিছু পর্যবেক্ষণও মূল্যবান বলে পরিগণিত হয়েছে। সুপ্রিম কোর্টের এই চূড়ান্ত রায়দান তার সঙ্গে সঙ্গতি রেখেই হয়েছে। SIR এর আইনগত বিভিন্ন দিক, সাংবিধানিক বৈধতা এবং যেসব পদ্ধতি অবলম্বন করা হয়েছে, সবকিছুরই নিষ্পত্তি হয়ে গেছে এই রায়ের মধ্যে দিয়ে। দেশের নির্বাচনী প্রক্রিয়ার এটা একটা ভালো দিক। আমার

হয় এসআইআর নিয়ে যেসব প্রশ্ন, যেসব পক্ষ এতদিন উদ্বিগ্ন ছিলেন, তাদের এখন এসআইআরের পদ্ধতি মেনে নেওয়া উচিত। এ নিয়ে বিক্ষোভ প্রতিবাদও বন্ধ হওয়া উচিত। আমাদের এখন পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া উচিত। সঞ্চালক সাংবাদিক মুকেশ রঞ্জন দ্বিতীয় প্রশ্নে জানতে চাইলেন, সর্বোচ্চ আদালতের সমর্থন লাভের পর আপনার কি মনে হয় যে সুপ্রিম কোর্ট নিখুঁত ভোটার তালিকা এবং ভোটাধিকারের মধ্যে ঠিকমতো ভারসাম্য আনতে পেরেছে? নির্বাচন কমিশনের প্রাক্তন ডিজি অক্ষয় রাউত তার উত্তরে জানাচ্ছেন, আমার মনে হয় পেরেছে। একটা বিষয় আমাদের ভোলা উচিত নয় যে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচনই, যদি তা নিখুঁত ভোটার তালিকার উপর ভিত্তি করে গঠিত হয়। ভারতের নির্বাচনী ব্যবস্থাপনার 75 বছরের ইতিহাসে শুধু সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্যই গোটা বিশ্বের আস্থা লাভ করেনি, সেটা দ্বিতীয় ব্যাপার। প্রথম যেটি গুরুত্বপূর্ণ তা হল ভারতের ভোটার তালিকা। বিশ্বের যে কোনো ভোটার তালিকা থেকেই বেশি নিখুঁত। 100 কোটি ভোটারের তালিকায় সব সময়ে কিছু ভুল ত্রুটি থাকবে, তা আপনি এড়াতে পারবেন না। তবে এটা কোনো ষড়যন্ত্র করে করা নয়। সংবিধান ভারতের নির্বাচন কমিশনকে যে ব্যবস্থাপনার ভার দিয়েছে তা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়। 324 ধারা অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে। তবে প্রথমেই যেটা আসে তা হল নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটার তালিকার ব্যবস্থাপনা এবং একটা নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন কমিশন যদি ভোটার তালিকা সংশোধন না করে তবে কে করবে, নির্বাচন কমিশনই বা কী করবে? তবে এটা ঠিক যে এসআইআর এক জটিল প্রক্রিয়া। ভোটার তালিকার বার্ষিক সংক্ষিপ্ত সংশোধনীর মতো এটা আদৌ সহজ নয়, অনেকটা নতুন ভোটার তালিকা তৈরির মতোই। প্রত্যেক মানুষের কাছে পৌঁছানোর জন্য যথেষ্ট সময় দরকার। প্রতি বছরই বর্তমান খসড়া তালিকার সংশোধন ও সংস্কার হয়, তবে এসআইআর হল নতুন খসড়া তৈরি করা। আগের চেয়ে আরও নিখুঁত ভোটার তালিকা তৈরির পর এবং উত্তম মানের এসআইআরের পরেই কোনো রাজ্যে ভালো ভোট করা সম্ভব হয়। সুতরাং একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এই কাজ শেষ করার বাধ্যবাধকতা থাকে। সমাজের কিছু শ্রেণীর মানুষের কাছে এতে কিছু অসুবিধে এবং কিছু বাধা দেখা দেয়, কারণ ভারতের প্রত্যেক নাগরিকের কাছে হাতের নাগালেই প্রয়োজনীয় তথ্য বা ডেটা থাকে না, প্রয়োজনীয় নথিপত্র সবার কাছে সংরক্ষিত থাকে না। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে এই সব অসুবিধা অনেকটাই দূর করতে পারে। এ নিয়ে কিছু নমনীয়তাও রয়েছে যা এসআইআর প্রক্রিয়ার সময় আনা হয়েছিল। আপনি ভোটাধিকারের বিষয়টি একটু আগে উল্লেখ করলেন। ভোটার তালিকায় ভোটাধিকারকে যুক্ত করার ক্ষেত্রে নিশ্চিতভাবেই কিছু অসুবিধের মুখোমুখি হতে হয়েছিল। বেশ কিছু মানুষের ভোটাধিকার বাদ যায়, কারণ একথা ভুললে চলবে না, এসআইআরের মূল উদ্দেশ্য ভুয়ো নাম বাদ দেওয়াও ছিল। মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত এবং দুই জায়গায় নাম থাকা ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়াই এসআইআরের উদ্দেশ্য। এভাবেই প্রায় 10% নাম বাদ যায়। এই এস ডিডি শ্রেণীর কারণেই এই নাম বাদ দেওয়া। সংবিধানের 326 ধারা অনুযায়ী বৈধ ভোটার নাগরিকত্বের বিতর্কিত প্রশ্ন, ভোটার তালিকার ভিত্তিতে নাগরিক হওয়া ইত্যাদি বেশ কিছু বিতর্কিত বিষয় অবশ্যই উঠে এসেছিল। কিন্তু এই সংখ্যা অবশ্যই বেশি হবে না। যারা নাগরিক নয় বলে প্রমাণিত হবে তাদের নাম অবশ্যই বাদ যাবে। সুতরাং ভোটাধিকার সুরক্ষিতই রয়েছে। এটা ঠিক সুপ্রিম কোর্ট ইআরওর পরিবর্তে বিচার বিভাগ থেকে অ্যাডজুডিকেটর নিয়োগ করায় কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। দাবির বৈধতা প্রমাণের জন্য নথিপত্র দেখাতে হয়েছে,
ভোটের আগ পর্যন্ত এই কাজ সম্পূর্ণ।

করা যায়নি এটাও ঠিক। এসবই হয়েছে ভোটাধিকারকে সম্মান জানানোর স্বার্থেই। ভারতের মতো দেশে গরিব ধনী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভোটাধিকার পবিত্র অধিকার। ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থাপনার সৌন্দর্য হল ডক্টর বি আর আম্বেদকর প্রত্যেক ভোটের মূল্যই সমান বলে গণ্য করেছিলেন, সেটাকেই মর্যাদা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এসআইআর করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। অন্যান্য রাজ্যগুলিতে অভিযোগ ততটা না থাকলেও পশ্চিমবঙ্গে বেশ কিছু জটিলতা দেখা দেয়। তবে সর্বোচ্চ আদালতের এই রায়ের পর নির্বাচন কমিশনের অবস্থান আরও জোরদার হয়েছে। বলা যেতে পারে সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর নতুনভাবে প্রাণবায়ু পেয়েছে এই রায়ের সাহায্যে। কোনো ভোটারের নাগরিকত্ব যাচাই করার ক্ষমতার বিষয়টি অবধারিতভাবেই এক্ষেত্রে উঠে আসে, কারণ কেউ যদি নাগরিক না হন তিনি ভোটার হতে পারেন না। সুতরাং সর্বোচ্চ আদালত এর মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে। নির্বাচন কমিশন এবং নাগরিকত্ব যাচাইয়ের সাংবিধানিক কর্তৃপক্ষের মধ্যে একটা ভারসাম্য। সঞ্চালক সাংবাদিক মুকেশ রঞ্জন এরপর প্রশ্ন করছেন, সুপ্রিম কোর্ট কিভাবে এর মধ্যে ভারসাম্য এনেছে বলে আপনার মনে হয়? নির্বাচন কমিশনের প্রাক্তন ডিজি অক্ষয় রাউত এর উত্তরে জানাচ্ছেন, সুপ্রিম কোর্ট সত্যি এ ব্যাপারে ভারসাম্য আনতে চেষ্টা করেছে। ভোটের সময় নির্বাচনী বিধি এবং নাগরিকত্বের বিষয়টি অবধারিতভাবেই উঠে আসে। সঠিক ও নিখুঁত ভোটার তালিকা তৈরি এক্ষেত্রে কমিশনের একটা বড় কাজ। পাশাপাশি সংবিধানের 326 ধারা অনুযায়ী বৈধ ভোটারের অবশ্যম্ভাবী শর্ত হল তাকে ভারতের নাগরিক হতে হবে। সুতরাং নির্বাচন কমিশনের একটা দায়িত্ব থাকেই, একমাত্র ভারতের নাগরিকদের নিয়েই যাতে ভোটার তালিকা তৈরি হয়। এসআইআর প্রক্রিয়াতেও এটা যাচাই করে দেখা হয়েছে। বহু ক্ষেত্রেই বিতর্ক দেখা দিয়েছে, পৃথক রাজনৈতিক ভাষ্য উঠে এসেছে। তবে এটা ঠিক যে নাগরিকত্বের বিষয়টি সব মিলিয়ে একটি আলাদা বিষয় এবং পৃথক ধারণা। ভারতে নাগরিকত্বের কোনো কার্ড নেই। আধার, ড্রাইভিং লাইসেন্স, রেশন, ভোটার কার্ড থাকলেও নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো কার্ড না থাকায় বিষয়টি বহুমাত্রিক এবং বৃহত্তর বিষয়ের সঙ্গে যুক্ত। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট খুব সূক্ষ্মভাবে এ ব্যাপারে একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে। সঞ্চালক সাংবাদিক মুকেশ রঞ্জন প্রশ্ন করছেন, এসআইআর প্রক্রিয়ার নিষ্পত্তি হয়ে গেছে, আপনার কি মনে হয় ভবিষ্যতের জন্য আমাদের আরও কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত? যেসব বিষয় নিয়ে মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন তা দূর করতে কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? উত্তরে নির্বাচন কমিশনের প্রাক্তন ডিজি অক্ষয় রাউত জানাচ্ছেন, যে কোনো প্রক্রিয়া থেকেই শিক্ষণীয় একটা ব্যাপার থাকে। নির্বাচন প্রক্রিয়ায় কোনো দুটি ভোটই এক হয় না। লোকসভা বা বিধানসভা ভোটের সময় করলে আগে থেকে শিক্ষা নেওয়া সম্ভব। আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন গত কয়েক বছরে ভোটদানের সুবিধা বৃদ্ধি পেয়েছে। বিহার ও পশ্চিমবঙ্গের পর এসআইআরে বিশেষভাবে কিছু পরিবর্তন আসবে। এর বাকি অংশে ভবিষ্যতে সকলের সুবিধার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে আমার বিশ্বাস। সঞ্চালক সাংবাদিক মুকেশ রঞ্জন বলছেন, অক্ষয়জি আপনাকে অনেক ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের রায়দান সম্পর্কে আলোচনা। এতে অংশ নিলেন নির্বাচন কমিশনের প্রাক্তন ডিরেক্টর জেনারেল অক্ষয় রাউত এবং সঞ্চালক প্রবীণ সাংবাদিক মুকেশ রঞ্জন। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত এআইআর NSDTALKS@gmail.com

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের প্রতিরক্ষা, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, উত্তরবঙ্গের পাঁচটি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়িত করা হবে। রাস্তায় আবর্জনা ফেললেও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে বলে জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন দেশ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মঙ্গোলিয়ার উলান পাটার ওপেনে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে 2টি সোনা ও 2টি ব্রোঞ্জ পদক জিতে ভারতীয় কুস্তিগিরা তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিও 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। আসছি বিস্তারিত খবরে। আজ নতুন দিল্লিতে অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তার ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই নেতা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র পরিসর পর্যালোচনা করেন। উভয় পক্ষ রাজনৈতিক বিষয়, প্রতিরক্ষা, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, ঔষধ ও স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, সংযোগ, মহাকাশ, শিক্ষা, কনস্যুলার বিষয়, সংস্কৃতি এবং জনগণের মধ্যে আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন এবং আঞ্চলিক ও বহুজাতিক মঞ্চগুলিতে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডক্টর জয়শঙ্কর এবং সুগিয়োনো দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন এবং অদূর ভবিষ্যতে পারস্পরিক দিক থেকে সুবিধাজনক তারিখে পরবর্তী যৌথ কমিশনের বৈঠক আয়োজন করতে সম্মত হয়েছেন। এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন যে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সাম্প্রতিক বছরগুলিতে শক্তিশালী অগ্রগতি লাভ করেছে। তিনি উল্লেখ করেন, রাজনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, সামুদ্রিক ও নৌ পরিবহন, বাণিজ্য, ফিনটেক, স্বাস্থ্য, ওষুধ, শিল্প, সার, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উত্তরবঙ্গের 5টি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। উত্তরকন্যা আজ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, কালিম্পং এবং শিলিগুড়িকে এই প্রকল্পের আওতায় আনা হবে। আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলালও এই উদ্যোগকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান। মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ জুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেললেও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে জরিমানা হবে। পশ্চিমবঙ্গ থেকে এখনও পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন।
1: সিএর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অবধি 4,800 কে উপার্কু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
0: মুখ্যমন্ত্রী আরও বলেন, অনুপ্রবেশ রুখতে এরাজ্যের আন্তর্জাতিক সীমান্তের 100 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেওয়া
2: হয়। और चतुष्कोणीय सुरक्षा ग्रिड का कंसेप्ट ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर सीएपीएफ का, चाहे आईटीबीपी हो, चाहे एसएसबी हो, चाहे असम राइफल हो, चाहे बीएसएफ, उसका कार्य संस्कृति बने इसके लिए हमने शुरुआत की है।
0: শ্রী শাহ বলেছেন, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক পাচারে জড়িতদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, সীমান্ত জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলির দায়িত্ব। দিল্লিতে শিবাজি কলেজের সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের খুনের ঘটনায় বর্ধমানের বাদামতলা থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃত রামপ্রসাদ দাস ও তার স্ত্রী বনশ্রী বর্ধমানে দেবস্মিতার দাদুর বাড়িতে ভাড়া থাকত। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। বর্ধমান থেকে দিল্লি গিয়ে ওই দুজন দেবস্মিতার ফ্ল্যাটে ঢুকে তাঁর মাথায় প্রথমে ভারী বস্তু দিয়ে আঘাত করে, এরপর ধারালো অস্ত্র দিয়ে হাতে শিরা কেটে তাকে খুন করা হয় বলে অভিযোগ। উল্লেখ্য, পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভ এলাকায় নিজের ফ্ল্যাট থেকে গত বৃহস্পতিবার দেবস্মিতার রক্তাক্ত দেহ

উদ্ধার হয়। পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগরে কুইন্স গার্লস হাইস্কুলের হোস্টেলের শৌচাগার থেকে প্রথম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর দুই ছাত্রীকে আটক করা হয়েছে। জলের বালতিতে মুখ ডুবিয়ে সঞ্জনা মণ্ডল নামে ওই পড়ুয়াকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হোস্টেল বন্ধ করবার পরিকল্পনা থেকে অভিযুক্ত দুই ছাত্রী এই কাজ করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। উল্লেখ্য, গতকাল সঞ্জনার দেহ উদ্ধারের পর তার বাবা মেয়েকে খুনের অভিযোগ করেছিলেন। দক্ষিণ

0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আর্মেনিয়ায় সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং তার ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির সরকার রাশিয়ার উপর নির্ভরতা কমানোর পাশাপাশি পশ্চিমের দেশগুলির সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার জন্য জনসমর্থন চাইছেন। বিরোধী দলগুলির মধ্যে কেউ কেউ মস্কোর সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার পক্ষপাতী। অপরাধ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে পেরুর জনসাধারণ আজ টানটান উত্তেজনায় দ্বিতীয় দফার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন। গত 10 বছরে এই নিয়ে 9 বার সেদেশে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। ভোটাররা রক্ষণশীল প্রার্থী কেইকো ফুজিমোরি এবং পামপন্থী প্রার্থী রবার্তো সানচেজের মধ্যে একজনকে বেছে নিচ্ছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে কোনো শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তিনি ইরানের থেকে বাজেয়াপ্ত করা সম্পদ ফিরিয়ে দেবেন না কিংবা দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেবেন না। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তি চূড়ান্ত হওয়ার পরই কেবল এ ধরনের পদক্ষেপের বিষয়টি বিবেচনা করা হতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে তিনি বলেন, সে দেশের সঙ্গে কোনো চুক্তি হলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জাম সরিয়ে দেওয়া বা নষ্ট করার ক্ষেত্রে ব্যবস্থা নেবে। তিনি জানান, আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন কঠোর সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানের পারমাণবিক ক্ষমতা নির্মূল করার চেষ্টা করবে। ইরানের সঙ্গে কোনো স্বল্পমেয়াদী চুক্তির জন্য লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন না। মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের সঙ্গে সংঘাতের সময় উপসাগরীয় মিত্র দেশগুলির ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারের সহায়তার জন্য ইরানের সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়েছে। ইরানের হামলায় যে কোনো ক্ষয়ক্ষতির পুনর্গঠন ও মেরামতের জন্য ওই দেশের সম্পদ ব্যবহারের উদ্দেশ্যে ট্রেজারি বিভাগ সমস্ত আইনি ক্ষমতা খতিয়ে দেখছে। আজ মঙ্গোলিয়ার উলানবাটার ওপেনে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে 2টি স্বর্ণ ও 2টি ব্রোঞ্জ পদক জিতে ভারতীয় কুস্তিগিররা তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ফাইনালে কাজাখিস্তানের আসিল আইতাকিংকে 6-0 ব্যবধানে হারিয়ে দীপক 61 কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেন। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় দিনে চা পানের বিরতির আগে ভারত 8 উইকেটে 564 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমান গিল 126, ঋষভ পন্ত 81 রান করেন। ওয়াশিংটন সুন্দর 52 রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সেলিম 6 উইকেট নিয়েছেন। এরপর আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 113 রান করেছে। রহমত শাহ 43 রানে অপরাজিত আছেন। প্রথম টেস্ট খেলা বাঁহাতি স্পিনার মানব সুথার 3 উইকেট নিয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণা নিয়েছেন 2 উইকেট। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথনের আয়োজন করা হয়। উল্লেখ, এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত 1 বছর ধরে অন এয়ার ও অফ এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে আজ 8ম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, উত্তরবঙ্গের 5টি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়িত হবে। রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে বলে জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন দেশ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: নমস্কার, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं मोहम्मद जुबैर। मुख्य समाचार। भारत इंडोनेशिया संयुक्त आयोग की 8वीं बैठक नई दिल्ली में संपन्न। रक्षा, व्यापार, ऊर्जा और संपर्क सहित प्रमुख क्षेत्रों में व्यापक रणनीतिक साझेदारी पर चर्चा। अमेरिका ईरान युद्ध विराम के मद्देनजर ओपेक प्लस ने तेल उत्पादन बढ़ाने का फैसला किया। अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने कहा, शांति समझौता होने तक ईरान की संपत्तियां फ्रीज रहेंगी। दक्षिण कोरिया के राष्ट्रपति ली जे म्यूंग ने हान सियोंग सुक को देश का

এবারের ছবি বসন্ত বাহার, গেয়েছেন মান্না দে। গানটির গীতিকার শৈলেন্দ্র, সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ।

আন ছবিতে শাকিল বাদাউনি এবং নৌশাদের সৃষ্ট সঙ্গীতে লতা মঙ্গেশকর ও সহশিল্পীবৃন্দ।

এবারের গান কাঠপুতলি ছবি থেকে সুবীর সেনের কণ্ঠে। গানটি লিখেছেন শৈলেন্দ্র, সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ।

0: बदल गए।
1: गाइड ছবি থেকে এবারের গান শৈলেন্দ্র সুরে, মাফ করবেন, শৈলেন্দ্রর কথায় শচীন দেববর্মনের সুরে গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গান আশা ভোঁসলের কণ্ঠে। নূর দিবাসীর কথায় ও পি নায়ারের ছবিতে গেয়েছেন কিসমত ছবির গান।

মান্না দে এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে এবারের গান। সীমা ছবির এই গানটিতে সুর দিয়েছেন শঙ্কর জয়কৃষ্ণ, গানের কথা শৈলেন্দ্রের।

কাইফি আদমির কথায় হেমন্ত কুমারের সুরে, এবারের গান অনুপমা ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে।

সাট্টাবাজার ছবিতে লতা মঙ্গেশকর এবং হেমন্ত কুমারের যুগ্ম কণ্ঠে এই গান, গুলশানের কথায় কল্যাণজী আনন্দজির সুরে।

ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি কিশোর কুমারের কণ্ঠে অনামিকা ছবি থেকে। গানটির গীতিকার মজরুহ সুলতানপুরি, সুরকার রাহুল দেব বর্মণ।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে, সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 22 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি।

সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.6 ডিগ্রি কম এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের তুলনায় 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 96% এবং সর্বনিম্ন 70%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 22.1 মিলিমিটার এবং সকাল 8:30 থেকে 22.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে 7 এবং 8 জুন ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কখনো কখনো যার গতিবেগ বেড়ে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের আগামী 8 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর। এখন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 8 জুন সোমবারের অনুষ্ঠান সূচি।

গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ছটায় শুভাশিত শুনবেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। ছটা পেজে পাঁচে সঙ্গীতাঞ্জলি, ছটা তিরিশে আজকের চাষবাস, থাকছে কথিকা ছাগলের প্লেগ রোগ, বলবেন ডক্টর শান্তনু বেরা। ছটা বেজে চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে গর্ভকালীন মানসিক স্বাস্থ্য বিষয়ে বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। প্রাত্যহিকই ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং চন্দ্রজিৎ প্রামাণিক, সাতটা বেজে পঁয়তাল্লিশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতা নন্দী, আটটায় বিজ্ঞানের খবর লিখেছেন মিঠু মাইতি, আটটা বেজে পাঁচে নজরুল গীতি শিল্পী সোহিনী ভট্টাচার্য, আটটা বেজে কুড়ি মিনিটে থাকছে কথিকা মৎস্যপুরাণ, বলবেন তুষ্টি ভট্টাচার্য, আটটা তিরিশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন প্রণব মণ্ডল, নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, নটা বেজে পঁচিশে সমীক্ষা, নটা তিরিশে গানে গানের পরবর্তী অংশ, দশটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী, এগারোটায় যুববাণীর অনুষ্ঠান বিতর্ক উপস্থাপনা আখি মুখোপাধ্যায় এবং অস্মিতা রায়, বেলা বারোটায় রজনীকান্তের গান শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বারোটা বেজে পনেরো মিনিটে লোকগীতি পরিবেশন করবেন অদীপা সাহা, বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে উনজমির দুন ফসল উপস্থাপনা স্বাগতা মণ্ডল মল্লিক, একটায় বেতার নাটক ঐতিহ্যের কথকতা রচনা এবং প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মহিলা মহল বিষয় বায়োস্কোপের গল্প উপস্থাপন ব্রততি দাস, এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী শতাক্ষী নন্দী, দুটো বেজে তিরিশ মিনিটে ছায়া ছবির গান।

গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনা অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। উচ্চ মাধ্যমিক 2026-এ পঞ্চম স্থানাধিকারী মেঘা মজুমদারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে কেয়া মুখোপাধ্যায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন মোহন চন্দ্র হেমব্রম এবং সহশিল্পীবৃন্দ।

একটা বেজে 15 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে থাকছে কথিকা জমি চাষের পূর্ব প্রস্তুতি, বলবেন রামদাস মান্ডি। এরপর লোকগীতি পরিবেশনায় গৌরী মাঝি ও সহশিল্পীবৃন্দ এবং ধর্মদাস সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসরে বিশ্ব সমুদ্র দিবস নিয়ে আলোচনায়

মানে গ্রীষ্মকালে রক্ত সংকট বিষয়ে ডাক্তার প্রশান্ত চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন প্রণব মণ্ডল। 9:30 দৃষ্টিপাত অনুষ্ঠানে ডিজিটাল অ্যারেস্ট বিষয়ে আলোচনায় বরিষ্ঠ আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং সুতপা চট্টোপাধ্যায়। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্পিতা নন্দী। 10:45 আধুনিক গান সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে। 11:00 বাঁশি বাজিয়ে শোনাবেন গৌরব দত্ত। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি এবং দাদরা পরিবেশন করবেন শ্রুতি গুপ্ত।

গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত খেয়াল পরিবেশন করবেন রাকা মুখোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতা নন্দী। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 135তম পর্ব। 6:45 অতুল প্রসাদের গান শিল্পী বিশ্বজিৎ সরকার। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা বিতোষক চক্রবর্তী। 8:30 নজরুল গীতি শিল্পী রুদ্র রায়। 8:45 রজনীকান্তের গান পরিবেশন করবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। 9:00 লোকগীতি শিল্পী অদীপা সাহা। 9:10 রসধারা উপস্থাপনা পপি নাগ। 10:15 অঞ্জুমান উপস্থাপনা আফতাব আলম। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী। বেলা 12:00 সুরভি উপস্থাপনা পপি নাগ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা সংযুক্তা নন্দী। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান, এটিরও উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা পরিবেশন করবেন শ্রীকল্যাণ চক্রবর্তী।

সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:15 রজনীকান্তের গান পরিবেশন করবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। 5:20 উর্বশী, উপস্থাপনা রিঙ্কু প্রসাদ। 6:10 হিন্দি অনুষ্ঠান, জল সংরক্ষণ মাহাত্ম্য বিষয়ে বলবেন রিঙ্কু প্রসাদ। 6:30 গুল গুলশান, উপস্থাপনা রিঙ্কু প্রসাদ। 7:10 শিল্প সংলাপ, শিল্পজাত বর্জ্য নিষ্কাশন পদ্ধতি নিয়ে ডক্টর অনুপম ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটবেল। 7:30 দর্পণ, উপস্থাপনা রিঙ্কু প্রসাদ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা অঙ্কিতা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 8 জুন সোমবারের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা অনুষ্ঠান শুনছিলেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:11 হয়ে 26 সেকেন্ড। জয় হিন্দ।